আজ রবিবার, 15ই ভাদ্র 1948, শকাব্দ, 6ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 19ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:22:18, সূর্যাস্ত 5:47:38। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:08।

0: production has hit an all-time high of nearly 2 lakh crore rupees, contrasting past struggles with today's achievements. The Prime Minister emphasized that terrorism has been defeated with armed forces confidently striking enemies in their own homes and peace restored from Jammu and Kashmir to the northeast. President Draupadi Murmu has appointed Dr. Dinesh Sharma as the Lieutenant Governor of the Andaman and Nicobar Islands. Dr. Sharma will succeed Admiral Devendra Kumar Joshi, retired, who was serving as Lieutenant Governor of the Islands since October 2017. Dr. Sharma is presently a Rajya Sabha MP from Uttar Pradesh and has also served as Deputy Chief Minister of the state. Union Home Minister Amit Shah arrived in Goa last night on a three-day visit during which he will chair the 28th meeting of the Western Zonal Council. Today, he is scheduled to chair a Home Ministry meeting, address a press conference and inaugurate the BJP's new state office. In Chhattisgarh, the National Investigation Agency Special Court in Jagdalpur has convicted all 10 accused in Jhelum Valley Maoist attack case under various charges. A total of 11 accused were tried in the case, of whom one died during the trial. The court found all 10 accused, including two women, guilty of the murder of 29 people and attempt to murder 15 others. The order on the quantum of punishment has been reserved for September 16th. In May 2013, Maoists attacked a convoy of Congress leaders in Jhelum Valley. 29 people, including senior Congress leaders, were killed in this dastardly attack. The National Board of Examinations in Medical Sciences has successfully conducted the NEET PG 2026 examination for the affected candidates of the ION Digital Zone Sitapura Test Centre in Jaipur. In a social media post, Ministry of Health and Family Welfare said that the examination was held across 5 test centres in Jaipur in a secure, fair and transparent manner and concluded smoothly yesterday. In women's cricket, India defeated Pakistan by 7 wickets in a one-sided Women's Asia Cup T20 match in Dubai. Pakistan were bowled out for just 55 in 18.1 overs, their lowest ever total in T20 internationals. Young spinners Sri Charani and Prema Rawat took 3 wickets each, while Deepthi Sharma claimed 2. India chased down the target in 8.4 overs, with captain Harmanpreet Kaur remaining unbeaten on 18. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আজ 6 আগস্ট রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর পূর্ণিমা হালদার, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বয়স্কদের পুষ্টি বলবেন ডক্টর সুমন গঙ্গোপাধ্যায়, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ শুনবেন পর্ব 8 প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী সঞ্জয় কবিরাজ, 9:00 বাংলা ছায়াছবির গান গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, শুনবেন আন্তর্জাতিক দাতব্য দিবস, জাতীয় চক্ষুদান পক্ষ নিয়ে কিছু কথা এবং গান কবিতার আসর, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 11:00 যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য উপস্থাপনায় বিৎসক চক্রবর্তী এবং মৌলি সরকার, বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য, 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, শুনবেন আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস, জাতীয় পুষ্টি সপ্তাহ এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নিয়ে কিছু কথা, থাকছে গান কবিতার আসর, 1:45 শুনবেন দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, 2:00 আধুনিক বাংলা গানের অনুরোধের আসর, 2:30 নাটক একটি মেয়ের জন্য রচনা বুদ্ধদেব বসু প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, গীতা

অঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন এ সপ্তাহের খেলোয়াড় প্রাক্তন ফুটবলার তরুণদের সাক্ষাৎকার নিয়েছেন শুভজিৎ সরকার। শুনবেন প্রথম পর্ব, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 5টা বেজে 30 মিনিটে যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগান পরিবেশনায় মালতী মুর্মু এবং সহশিল্পী বৃন্দ। 6টা বেজে 15 মিনিটে সাঁওতালি সাহিত্যে রূপচাঁদ হেমব্রমের অবদান নিয়ে বলবেন সুনীল চন্দ্র হাঁসদা। 6টা বেজে 38 মিনিটে যাত্রানুষ্ঠান কংসের কারাগার, রচনা সজল কুমার দাস, পরিবেশনা নিউ তরুণ অপেরা। 7টা বেজে 30 মিনিটে সমীক্ষা। রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8টা বেজে 30 মিনিটে শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়, প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। 8টা বেজে 55 মিনিটে এ মাসের গান ধানের ক্ষেতে ঢেউ উঠেছে, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। 9টায় শিক্ষাঙ্গন থেকে ব্যারাকপুর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9টা বেজে 30 মিনিটে রাগ প্রধান শিল্পী সুদেশনা ঘোষ। 9টা বেজে 45 মিনিটে ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়। 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন কর্ণাটকী শিল্পী এন আর প্রশান্ত, আকাশবাণী মাইসোর কেন্দ্রের নিবেদন। রাত 11টায় লোকগীতি শিল্পী সমৃদ্ধ বিশ্বাস। 11টা বেজে 10 মিনিটে বাংলা আধুনিক গান। সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়। 6টা বেজে 35 মিনিটে রামচরিত মানস, শুনবেন 225তম পর্ব। 6টা বেজে 45 মিনিটে কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য। 7টা বেজে 10 মিনিটে যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8টা বেজে 30 মিনিটে বাগধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 9টায় আধুনিক গানে শিল্পী সুদেশনা চক্রবর্তী। 9টা বেজে 20 মিনিটে শিল্পী সমৃদ্ধ বিশ্বাসে কণ্ঠে শুনবেন লোকগীতি। 9টা বেজে 40 মিনিটে রসধারা। 10টা বেজে 15 মিনিটে বাংলা আধুনিক গান। 10টা বেজে 30 মিনিটে বৃন্দগান শিক্ষার আসর। 11টায় পোস্ট বক্স নাম্বার 3। বেলা 12টায় সুরভি। 12টা বেজে 20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন। 1টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় শিল্পী মারুতি মোহান্ত। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে শ্যামাসঙ্গীত শিল্পী সুদেশনা চক্রবর্তী। 5টা বেজে 20 মিনিটে উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 6টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7টা বেজে 10 মিনিটে ভক্তিগীতি, শুনবেন শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 7টা বেজে 30 মিনিটে দর্পণ। রাত 8টায় ছায়াছবির গান। 8টা বেজে 15 মিনিটে নানা রঙের গান। 8টা বেজে 30 মিনিটে স্পটলাইটে বাংলা রূপান্তর। 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট। 9টা বেজে 30 মিনিটে অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপক অনুষ্ঠান। 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ। 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শুনবেন রাগ আহিরি এবং রামকেলি। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরোদে এতক্ষণ শুনছিলেন রাগ আহিরি, এখন শুনবেন রাম কেলি।

শিল্পী সুমা রায়ের কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন রামচরিত মানস। আজ 225তম পর্ব, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন কীর্তন, শিল্পী মোনালিসা ভট্টাচার্য।

হ্যালো, গুড মর্নিং ফ্রম যুববাণী। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 7:11 হয়ে গিয়েছে, আর এখন সময়টা তুমি তো জানোই বন্ধু যে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানের। আর আজকে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি তোমার অন এয়ার বন্ধু অন্বেষা। দেখো, শুরুতেই বলি যে প্রতিটা দিনের কিছু না কিছু বিশেষত্ব থাকে, আর সেই দিনের কিছু গল্প থাকে, ইতিহাস থাকে। হ্যাঁ, ধীরে ধীরে সবটাই তোমাকে বলবো। আর আজকে ঠিক তেমনই একটা দিন, আজ হচ্ছে ন্যাশনাল রিডা বুক ডে। তো এই আজকের দিনে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে বইয়ের সঙ্গে তোমার প্রথম পরিচয় কোথাগুলোর কাছে, যেখানে মা এক হাতে ভাত মেখে খাইয়ে দিতেন আর অন্যদিকে বিভিন্ন রকম গল্প বলতেন, হতে পারে সেটা রূপকথা আর ভূত প্রেতের নানান রকম হাসির মজার, বা কখনো ধরো এই যে রাজকুমারী, কখনো বা টুনটুনির বুদ্ধি, কখনো আবার এমন কোনো চরিত্র যার নাম আজ আর মনে নেই কিন্তু তার উষ্ণতা, মানে সেই গল্পের উষ্ণতা কিন্তু এখনও মনে আছে। মানে তখন বুঝিনি আসলে সেই গল্পগুলোর মধ্যে দিয়েই আসলে বইকে ভালোবাসতে শিখছিলাম। তো এরপর যদি দেখি সেটা হচ্ছে যে বর্ষাকালের সন্ধ্যাবেলাগুলো, মানে মনে করো হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল এবং চারপাশ অন্ধকার, তখন আমরা কি করতাম? না, তখন সেই মোমবাতির ক্ষীণ আলোয় আমরা সবাই মিলে দাদু ঠাকুমার চারপাশে গোল হয়ে বসতাম, আর তারপর শুরু হতো ভূতের গল্প, শাকচুর্নি, ব্রহ্মদৈত্য, পেতনি, মানে তখন তো ছোট ছিলাম আর এসব শুনলেই একদম

ভয়ে গা শিউরে উঠত, কিন্তু না, গল্প শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কেউই উঠতাম না নিজেদের জায়গা ছেড়ে। মানে সত্যিই আজকে মনে হয় যে সেই অন্ধকারে সেই গল্প শুনতে শুনতেই আসলে আমাদের কল্পনা শক্তির জন্ম হয়েছিল কোথাও একটা গিয়ে। আর তারপর দেখো একটু যখন বড় হলাম, স্কুলে গেলাম, তো একটা ক্লাসের পরে আমরা হাতে লাইব্রেরি কার্ড পেলাম, তো সেটা আরও বেশির একটা আনন্দের ব্যাপার যে আমরা এখন নিজেরা নিজেদের পছন্দ মতো বই পড়তে পারবো। তো এই যে টিফিনের সময় খেলতে না গিয়ে মানে টুক করে একটু লাইব্রেরির সেই ঠান্ডা শান্ত ঘরে ঢুকে পড়তাম, আর তারপর সেই বইয়ের তাকে মানে পাহাড় সমান বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম জানো। আর তারপরে সেই একটু পুরনো হয়ে যাওয়া যে বইগুলো আছে, মানে পাতা হলদে হয়ে যাওয়া, সে নতুন বইয়ের একটা গন্ধ, মানে সবটাই মিলেমিশে একাকার। আর তারপরে মানে সেই মনে করো কোনো একটা বই খুব মন দিয়ে পড়ছি, তার যখন আমরা পাতা উল্টাতাম তার একটা যে মৃদু শব্দ হতো সেটাও কিন্তু কোথায় গিয়ে মানে আমাদেরকে মনটা ছুঁয়ে যেত। আসলে এই যে লাইব্রেরি, এটা কিন্তু শুধুমাত্র বই রাখার জায়গা নয় বন্ধু, এটা আসলে কি বলতো মানে একা থেকেও কখনো একা না থাকার একটা জায়গা আমরা বলতেই পারি, তাই না? আর এই যে দেখো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পড়ার রুচি বদলেছে, মানে রূপকথার রাজ্য ছেড়ে এবার ধীরে ধীরে পৌঁছে গেছি ফেলুদা, ব্যোমকেশ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, মহাশ্বেতা দেবী কিংবা আশাপূর্ণা দেবী এবং অনেক বিশিষ্ট লেখক লেখিকাদের গল্প তো আমরা পড়েছি, কিংবা দেখো এই যে সমকালীন ফিকশন আর এই যে নন ফিকশনের মতো জগতে মানে গল্পের পাশাপাশি পড়তে শুরু করেছি তারপরে ইতিহাস, সমাজ, সাংবাদিকতা, আত্মজীবনী, মানে তখন বুঝেছি যে বই কিন্তু শুধুমাত্র আমাদের বিনোদন নয়, আসলে বই হচ্ছে আমাদের প্রশ্ন করতে শেখায়, ভাবতে শেখায়, নিজের মত গড়ে তুলতে শেখায়, তাই না? আর তারপর যখন স্কুলের গণ্ডি পেরিয়ে আমরা কলেজে গেলাম, তো তখন বইয়ের সঙ্গে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেলই, কারণ বন্ধুদের সঙ্গে তখন আমরা সেই কলকাতার বইমেলায় যাওয়ার একটা সুযোগ পেলাম। তো সেখানে মানে কলকাতার বইমেলা মানে একটা সারাদিনের উৎসব সেটা আমরা জানি, তো ওই যে কোন স্টলে আগে যাব, কোন প্রকাশনীর বই নতুন বেরিয়েছে কিংবা কার ব্যাগে কত বই জমেছে এসব নিয়ে চলতো আমাদের হাসি মজা, তারপর ছবি। আর এই যে কখনো আমাদের কলেজ স্ট্রিটের কথা যদি আমি না বলি তাহলে আর কি বা হলো, এই যে ফুটপাথ ধরে আমরা ঘন্টার পর ঘন্টা হাঁটি মানে নিজেদের পছন্দের মতো বই খোঁজার জন্য, এবং অবশেষে যখন আমরা সেই কাঙ্ক্ষিত বইটা পেয়ে যাই তো তখন আলাদাই একটা উত্তেজনা কাজ করে। শুধুমাত্র তাই নয়, সেই দোকান দাদাদের সঙ্গে দর কষাকষি যে দাদা আর একটু কম হবে তো, মানে এই যে একটা বার্গেনিং, তার সঙ্গে বই কেনার একটা হুড়োহুড়ি আর নিজের পছন্দ মতো বুক লিস্ট একটা তৈরি করে নেওয়া, এটাও কি কম কিসের বলো। তো সব মিলিয়ে মানে আস্তে আস্তে এই যে ছোট থেকে বড় হওয়া যাওয়ার ট্রানজিশন এবং তার সঙ্গে আমাদের যে বই পড়ার অভ্যেস এবং বইয়ের বিভিন্ন ধারা যে পাল্টে যাচ্ছে, এটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। আসলে কি বলতো মানে সেই যে ছোটবেলায় আমরা মায়ের মুখে গল্প শুনতাম, তারপর খুব রাতে ঠাকুমার কাছে ভূতের গল্প শুনতাম, কিংবা স্কুল কিংবা ওই যে লাইব্রেরির একটা কোণে বসে নতুন পৃথিবী একটা দরজা খুলতাম আমরা বইয়ের ভেতর থেকে, আসলে এই যে বইয়ের গন্ধ, এটা কিন্তু কোনো কাগজের গন্ধ বলে তো আমার মনে হয় না, আসলে এটা আমাদের শৈশব স্মৃতি আর মানে বড় হয়ে ওঠার একটা নস্টালজিয়া বলতেই পারি। আর দেখো নস্টালজিয়ার কথা যখন বললাম তখন একটা তোমার জন্য ঠিক সেই রকমই একটা গান রাখছি শ্রেয়া ঘোষালের কণ্ঠে, তাহলে শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে আজকের সুপ্রভাতের আড্ডায়। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, আর আজকে গল্প করব বিভিন্ন ধারার ক্লাসিক বইগুলো নিয়ে। তবে তার আগে এখন তোমাকে বলবো যে আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা।

1378 সালে আজকের দিনে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয়। 1879 সালে আজকের দিনে লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয়। 1880 সালে আজকের দিনে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়। 1908 সালে আজকের দিনে কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়। 1766 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জন ডাল্টন, একজন ইংরেজ রসায়নবিদ, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ। 1889 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী। 1892 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন এডওয়ার্ড ভিক্টর অ্যালপটন, একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী। 1917 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাসন্তী দুলাল নাগচৌধুরী, বাঙালি পদার্থবিজ্ঞানী এবং ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। 1918 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জগন্ময় মিত্র, বাঙালি সঙ্গীত শিল্পী। 1920 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি, কথাসাহিত্যিক এবং নাট্যকার। 1937 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন শঙ্কর রায়চৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর প্রথম কর্মকর্তা। 1972 সালে আজকের দিনে প্রয়াত হন ওস্তাদ আলী উদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসেবে পরিচিত সঙ্গীতজ্ঞ। 1998 সালে আজকের দিনে প্রয়াত হন আকিরা কুরোসাওয়া, প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক এবং চিত্রনাট্যকার। বিংশ শতাব্দীর সেরা পরিচালকদের মধ্যে তিনি অন্যতম। তার প্রথম চলচ্চিত্র ছিল 1943 সালের সানসিরো সুগাতা এবং শেষ চলচ্চিত্র

0: ছিল 1993 সালের মাদাদাইও। তার দুটি চলচ্চিত্র সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার লাভ করে। এছাড়া তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল রসমন, সেভেন স্যামুরাই, রেড বিয়ার্ড, থ্রোন অফ ব্লাড ইত্যাদি।
1: আজ এই দিনে
0: বন্ধু, আজ এই দিনে তো শুনে নিলাম, আর এখন তোমার জন্য রয়েছে মাতিন সাকিবের কণ্ঠে এই গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর। আর যেটা বলেছিলাম, আজকে কথা বলবো ন্যাশনাল রিডার বুক ডে, তো বিভিন্ন ধারার ক্লাসিক বইগুলো সম্পর্কে। একটা গানের পর ফিরে আসছি, শুনতে থাকো।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে আজকের সুপ্রভাতের আড্ডায়। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা আর বন্ধু। আচ্ছা, এই যে প্রতিদিন আমাদের মোবাইলের স্ক্রিনে যে প্রত্যেক মুহূর্তে হাজার একটা গল্প ভেসে ওঠে আর আমরা জাস্ট স্ক্রল করে বেরিয়ে যাই, কিন্তু দেখবে যদি এই মোবাইলের জায়গায় তোমার কাছে বই থাকে তাহলে একটু তুমি নিজেই বুঝতে পারবে যে একটা বই খুললেই শুরু হয় সবচেয়ে আগে নিজের সঙ্গে গভীরভাবে আলাপ। হ্যাঁ দেখো, আমরা এই যে 24/7 সবসময় মোবাইল নিয়ে থাকছি আমাদের পড়াশোনার ফাঁকে, আমাদের কাজের ফাঁকে, আমাদের অবসরের সময়, কিন্তু এই সময়টুকু যদি আমরা মোবাইলের পেছনে সময় নষ্ট না করে একটু বইয়ের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখব যে সময়টা আমরা মোবাইলে নিজের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছি সেটা বইয়ের সঙ্গে হলে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। কেন বললাম বলছি, তবে এই যে এই বিষয়টা যেটা তোমাকে বললাম, তো সেইটার কথা মাথায় রেখেই ন্যাশনাল রিডার বুক ডে প্রত্যেক বছর আজকের দিনে মানে 6 সেপ্টেম্বর পালিত হচ্ছে। তো এটা এমন একটা দিন মানে যার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে অন্তত একদিন সময় বের করে একটি বই পড়তে উৎসাহিত করা। ভাবছো তো যে কিভাবে শুরু হলো এটা? দেখো, এই মানে দিনটার শুরুটা হচ্ছে আমেরিকায়। এবার এটা তো কোনো সরকারি জাতীয় ছুটি নয়, বরং বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্যই এই যে বিভিন্ন রকম গ্রন্থাগার, স্কুল, প্রকাশক এ

এবং এই যে পাঠক সমাজ মানে আমাদের জন্য আমাদের উদ্যোগে এইটা জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ধীরে ধীরে এই দিনটা আন্তর্জাতিকভাবেও পালিত হতে শুরু করে। তো এই দিনটার কিছু বার্তা রয়েছে, যেমন সেটা হচ্ছে যে দেখো প্রতিদিন না পারলেও অন্তত দিনে একদিন বই পড়া। এবার শিশুদের মধ্যে মানে যারা বাচ্চা তাদের এই যে একটা পাঠ্যাভ্যাস আস্তে আস্তে চলে যাচ্ছে, তারা নিজেদের রং পেন্সিল ছেড়ে এখন ভিডিও গেমসেই মত্ত হয়ে যাচ্ছে, এর একটা মানে ট্রেন্ড আসছে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য একেবারেই নয়, কিন্তু তাহলেও এই যে পাঠ্যাভ্যাস গড়ে তোলা বাচ্চাদের মধ্যে, তারপর আমাদের এই যে লোকাল অনেক লাইব্রেরি আছে আমাদের চারপাশে, তারপর এই যে স্থানীয় বইয়ের দোকানগুলো যেখান থেকে আমরা মানে কোনো প্রয়োজনে টুক করে যেতাম, বই নিতাম আর চলে আসতাম, এবার মানে কখনো কোনো বই অর্ডারের জন্য অর্ডার দিয়ে আসতাম। তো এই মূলত এই পুরো বিষয়টা মাথায় রেখেই ন্যাশনাল রিডার বুক ডে দিবসটি শুরু হলো। তো এই যে মানে বর্তমান সময়ে যে কাগজের বই, তারপর বলতে পারি ই বুক কিংবা অডিও বুক, মানে যে কোনো মাধ্যমেই পড়া হতে পারে আমাদের জ্ঞানের উৎস, ঠিক আছে? মানে হতেই পারে তোমার কাছে বই নেই বাট তোমার কাছে ই বুক আছে বা অডিও বুক আছে, তো তুমি যেই বইটা পড়তে সেটাই তুমি শুনতে পারবে কিংবা তুমি ওটা ফোনে বা ট্যাবে দেখে নিতে পারবে, পড়ে নিতে পারবে। এবার মূলত এই একটা দিন, এবার এর একটা স্লোগান রয়েছে, না স্লোগানটা কি, সেটা হচ্ছে গো অল ইন ফর রিডিং, অর্থাৎ পড়ার আনন্দকে জীবনের প্রতিদিনের অংশ করে তোলা। এবার এটা আমেরিকার ডিপার্টমেন্ট ফর এডুকেশন অ্যান্ড ন্যাশনাল লাইব্রেরি লিটারেসি ট্রাস্টের যৌথ উদ্যোগে, এবং যার লক্ষ্য হচ্ছে বই পড়াকে আমাদের এই যে দৈনন্দিন একটা মানে জীবন যাপন তার একটা অংশ করে তোলা। এখানে হচ্ছে গো অল ইন মানে শুধু বেশি বই পড়া নয়, বরং তুমি যেটা পড়তে ভালোবাসো সেটাকে আরও গভীরভাবে তুমি জানতে পারো এবং সেখান থেকে তুমি নিজের পড়ার জগতে ডুব দাও। মানে এরকম নয় যেটা তুমি যে জিনিসের ওপর তোমার ইন্টারেস্ট নেই তুমি সেই বইটা পড়বে, যদি তোমার ইন্টারেস্ট থাকে হিস্ট্রি তুমি ইতিহাস বই পড়বে, ভূগোল থাকলে ভূগোল কিংবা বিজ্ঞান থাকলে বিজ্ঞান, এবং তুমি যদি চাও যে দেশ বিদেশ ঘুরে ঘুরে বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করবে, ওই বই পড়তে পড়তে তোমার সামনে ভেসে উঠবে কোনো সমুদ্র বা কোনো পাহাড় বা কোনো ছোট ছোট রঙিন পাখি মাছ, সেসবের জন্য তুমি পড়তে পারো ভ্রমণ সাহিত্য, মানে তোমার যেটা ইচ্ছে তোমার যেটার ইন্টারেস্ট আছে তুমি সেরকম বই পড়ো। আসলে এই জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য, শুধুমাত্র আজকের দিন বলে নয়, আমাদের প্রত্যেকটা মানুষের যে আলাদা আলাদা দিন থাকে এবং আগ্রহ থাকে সেই সব কথা মাথায় রেখে। এবার এই যে ক্যাম্পেইনটা হচ্ছে এর আবার আছে মূলত পাঁচটি বার্তা, কি না সেটা হচ্ছে রিড হোয়াট ইউ আর ইনটু, মানে নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করো। এরপর যারা আমরা ভাবছি যে আমাদের তো বই পড়ার অভ্যাসটা চলে গেছে, তো হঠাৎ করে এখন কিভাবে বই পড়া শুরু করব, তাদের জন্য বলা হচ্ছে যে 10 মিনিটস ম্যাটার, মানে প্রতিদিন মাত্র 10 মিনিট পড়াও মূল্যবান। হ্যাঁ মানে ওই 10 মিনিটে তোমার তো আর 200 পাতা পড়া সম্ভব নয় সারাদিনের এত কাজের মধ্যে, বাট ওই 10 মিনিটে তুমি যদি 2 পাতা পড়তে পারো, এরপরে তুমি ধীরে ধীরে 5 পাতা পড়লে 10 পাতা পড়লে এইরকমভাবে। তো এবার বলা হচ্ছে কি না এভরি ফরম্যাট কাউন্টস, মানে উপন্যাস হতে পারে, কমিক্স হতে পারে, অডিও বুক হতে পারে, সবই পড়ার জিনিসগুলো হতে পারে। আর রিডিং ইজ সোশ্যাল, মানে এই যে পরিবার বন্ধু লাইব্রেরিতে একসঙ্গে বসে পড়াশোনা এবং যে একটা গল্প ভাগ করে নেওয়া, মানে আমাদের কাছে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটা বই পড়ে হতেই পারে, আমাদের বিপরীতে বসে থাকা মানুষটির অন্য কোনো অভিজ্ঞতা হচ্ছে অন্য একটা বই পড়ে, এই যে একটা ভাগাভাগি করা, এইটা মানে রিডিং ট্রান্সফর্মস লাইভস, মানে পড়া শোনা এবং সেটাকে কল্পনা করা এবং আত্মবিশ্বাসের একটা সুযোগের দরজা খুলে দেওয়া। এবার দেখো এই যে মানে পড়া শুধুমাত্র আমরা জানি যে আমরা যেহেতু আমাদের এখন স্কুল বা কলেজ লাইফ চলছে কিংবা আমরা চাকরির জন্য এক্সাম দিচ্ছি, তো মানে বই পড়া মানেই আমরা জানি সেটা হচ্ছে পরীক্ষার জন্য, কিন্তু বিষয়টা যদি একটু অন্যরকমভাবে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের কোনো বই কোনো মানুষকে চিনতে ভাবতে এবং নিজেকে গড়ে তুলতেও কিন্তু সাহায্য করে। এবার এখন দেখো ডিজিটাল যুগে আমরা মানে সবাই মোটামুটি ব্যস্ত, সারাদিনের কাজকর্ম করার পর ফোন না দেখলে আমাদের একদম মাথা কাজ করে না, কি তাই তো? মানে তোমারও এরকম হয় সেটা আমি জানি। তো এই যে বিভিন্ন রকম বই যে আমরা পড়ছি, তো বই পড়ে আমাদের যে লাভটা হচ্ছে মানে উপকারিতা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শব্দ ভাণ্ডার সেটা সমৃদ্ধ হচ্ছে, আমরা সুন্দরভাবে কথা বলতে পারছি, লিখতে পারছি, এবং আমাদের ইমাজিনেশন পাওয়ার মানে কল্পনা শক্তি কিন্তু বাড়ছে। মানে ধরো কোনো একটা লাইনে যদি কোনো পাহাড়ের কথা লেখা থাকে, সেখানে যদি বলা থাকে যে এই পাহাড়ের ওপর দিয়ে মানে সূর্য, তারপর ছোটো ছোটো পাখি চলে যাচ্ছে, নিচে হচ্ছে নদী বইছে, এই যে জিনিসটা তুমি আমি তোমাকে বললাম, এবার তুমি যদি এটাই বইতে পড়ো তারপর তুমি যেটা ভিজুয়ালাইজ করো তাহলে কিন্তু তুমি সেটা বেটার বুঝতে পারবে। তো এভাবেই মানে শুধুমাত্র সেই মানে ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশন পাওয়ার নয়, আমাদের মানে বিভিন্ন রকম যে মানসিক চাপও কিন্তু বই কমাচ্ছে। তো বই

একদিকে আমাদের মানে মনের জন্য আর মাথার জন্য কিন্তু ভালো, কারণ বই তো শুধুমাত্র আমাদের যে আত্মবিশ্বাস করে তুলছে তার পাশাপাশি আমাদেরকে যুক্তি দিয়ে ভাবতেও শেখাচ্ছে। আর এই যে এখন তোমাকে যদি আমি বলি সেই রকম কিছু মানে ক্লাসিক বইয়ের কথা বাংলা এবং ইংলিশ, সেটা বললে তুমি আরেকটু বেশি ভালো বুঝতে পারবে, আর তার জন্য আমি তোমাকে সেই রকম বইয়ের কথাই বলবো। তবে এখন তোমার জন্য রয়েছে শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরিলাম একটা সুন্দর গান শুনে আজকের সুপ্রভাতের রাত্রে। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, আর এবার তোমাকে বলবো বন্ধু, যেমনটা বলছিলাম যে বিভিন্ন ধারার ক্লাসিক বই, যে আমাদের বই পড়ার অভ্যাস চলে গেছে বা যারা বই পড়তে ভালোবাসো, কিংবা এই যে যারা অন্য রকমের অন্য ধরনের গল্পের বই পড়তে চাও, তাদের জন্য কিন্তু আমার কাছে বেশ কয়েকটা বইয়ের কথা আছে। হ্যাঁ, মানে মোটামুটি এখন তোমার সঙ্গে গল্প করতে বসে আমার যে বইগুলোর নাম মনে পড়বে আমি সেগুলোই বলবো, কারণ বইয়ের কথা বলতে গেলে তো শেষ হবে না, সেটা আমরা সবাই জানি। কারণ বই মানে সেটা একটা বৃহত্তর জায়গা, এবং সেই জায়গাটায় হচ্ছে বলার সময় যে কটা নাম মাথায় আসছে আমি তোমাকে বলার চেষ্টা করব। তো দেখো তোমরা রিলেট করতে পারো কি না। আর এই যে বইয়ের কথা বলছি, আর বাংলা বই দিয়ে তাহলে শুরু করি। আর এখন যেটা সবার আগে মনে পড়ছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। হ্যাঁ, মানে সে এক অপূর্ব মায়ায় জড়ানো গল্প, আমরা যারা পড়েছি যারা সিনেমায় দেখেছি তারা তো জানি, কিংবা এই মানে গল্পের বইটার কথা মানে এতবার করে মনে পড়ে, মানে বিভিন্ন রকম যে চরিত্র এবং চরিত্র সঙ্গে সামঞ্জস্য রেখে সেই মানে একটা দৃশ্যায়ন।

মানে যখন সেটা আমরা বইতে পড়ছি, আমাদের চোখের সামনে সেই ভেসে উঠছে যে দুই ভাই বোন ছোট্ট অপু আর দুর্গা, মানে তাদের চোখে চোখেই আমরা কিন্তু তাদের একসঙ্গে খুনসুটি করা দেখছি, কিংবা বাগান থেকে আম পাড়া খাওয়া দেখছি, কিংবা সেই একে মানে একে আমরা দেখছি দুজন মিলে একে অপরের প্রতি এতটাই ভালোবাসা স্নেহ, আর যে কথাটা না বললেই নয় তাদের আইকনিক ট্রেন দেখার দৃশ্য, মানে এই সময়ের সঙ্গে মানে একটা ছেলেবেলা, একটা নির্ভেজাল ছেলেবেলা, একটা নস্টালজিয়া, এবং তার সঙ্গে রয়েছে পারিবারিক দারিদ্রতা, এবং সেখান থেকে তাদের থেকেও মানে বড় করে আমরা দেখি এই যে তারা তারপরেও কত সুন্দরভাবে নিজেদের জীবনটাকে উপভোগ করছে সেই ছোট্ট দুটো বাচ্চা, এবং এইটাই হচ্ছে বোধহয় জীবনের সবথেকে সৌন্দর্য, যে আমরা যখন কঠিন পরিস্থিতিতে থাকি বা আমাদের যখন পারিবারিক বলো বা মানসিক ভাবে কোনো একটা বিপর্যয় আসে, কিংবা সেখান থেকে আমরা লড়াই করছি, স্ট্রাগল করছি, মানে সেখানেও কি সুন্দর করে মানে নিজের জীবনটার অর্থ বের করা যায় যদি আমরা সেটা পজিটিভলি ভাবি। তো আমার বারবার মনে হয় যে পথের পাঁচালী ঠিক সেই রকম একটা গল্প। আসলে এই উপন্যাস আমাদের শেখায় মানে সুখ মানেই যে অর্থ সেটা নয়, মানে প্রকৃতি, পরিবার আর স্বপ্নও কিন্তু মানুষের সবথেকে বড় সম্পদ। তুমিও কি তাই মনে করো? তাহলে কমেন্টে লিখে জানাতে পারো। আর এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা যখন বললাম, তখন আরও একটা গল্পের নাম মনে পড়ছে, সেটা হচ্ছে আরণ্যক। মানে সেখানে আমরা দেখি যে সভ্যতা আর প্রকৃতির সংঘাতকে মানে এতটা গভীরভাবে খুব কম বই তুলে ধরেছে। বইটা পড়লে না মনে হয় যে বন বা গাছের যে সমষ্টি সেগুলো কিন্তু কোনো একটা মানে আমাদের জীবন্ত সমাজ, সেটা আমাদের সমাজেরই একটা অংশ। এই যে একটি গাছ একটি প্রাণ, ঠিকই তাই, মানে সমাজেরও একটা জীবন্ত বিষয় হচ্ছে গাছ, আমাদের পরিবেশ, এবং এই যে পরিবেশ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এই বইটা রাখে। তোমরা যারা আরণ্যক পড়েছো তারা তো জানোই, আর যারা পড়নি তারা একবার পড়ো, দেখবে নিরাশ হবে না। তো এবার আসি আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা শ্রীকান্ত। যদি এই বইটার সম্পর্কে বলি তাহলে আমরা দেখব একাধারে এই বইটা আমাদেরকে চড়াই উচড়াই জীবনের বিভিন্ন রকম ফেজের মধ্যে দিয়ে নিয়ে গেছে। সেখানে বিভিন্ন রকম ট্রানজিশন রয়েছে, সেখানে যেমন রয়েছে মানে ঘুরে বেড়ানো অর্থাৎ ভ্রমণ, তেমনই রয়েছে ভালোবাসা এবং সমাজ। তার থেকেও বড় কথা এই যে আত্ম অনুসন্ধানের এক অসাধারণ কাহিনী, মানে আমরা কি চাই বা যেটা আমরা চাইছি সেটা সেই মুহূর্তে চাইছি নাকি সেটা আমাদের সঙ্গে সারা জীবন থাকবে, এই যে একটা মানে কোথাও একটা প্রশ্ন বলো বা এই যে বিস্ময়কর একটা চিহ্ন বলো, সেটা কিন্তু এই বইটা আমাদেরকে দেখিয়েছে। আর এই যে মানে শ্রীকান্ত আমাদেরকে বারবার শেখায় যে মানুষকে বিচার করার আগে তার জীবনের গল্পটা জানা সত্যি জরুরি, তাহলে হয়তো আমরা এই মানে ফেক মতামতগুলো একটা মানুষকে দেখে তার কয়েকটা মানে কথা শুনে আমরা যে জাজ করে ফেলি সেটা কিন্তু আমার মনে হয় একটু বুঝে নিলে পরে হবে না। তো এবার আমি আরও একটা মানে গল্পের বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র। মানে হিমু চরিত্রটা এমনই একটা চরিত্র, তোমরা যারা পড়েছো তারা তো জানোই, কিংবা যারা তোমরা হিমুটা এখনও হিমু সমগ্র পড়োনি তারা অবশ্যই পড়ো। তো এটা একটা আমি একটুখানি বলছি, সেটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা ক্যারেক্টার, বুঝতেই পারছো যে হিমু, এবং এনার যে চরিত্র সেটা কিন্তু একটা মানে রহস্যাবৃত। অর্থাৎ এই যে হিমু সমগ্র হচ্ছে একটা প্যারালাল সিরিজ, যেটা আমরা এই চরিত্রটাকে নিয়ে বিভিন্ন রকম উপন্যাসগুলোর একটা সংকলন গ্রন্থ বলতে পারি। এবার হিমু যিনি, তো সে হচ্ছে নির্দিষ্ট মানে কোনো নিয়ম মানে না, আর তার জীবনযাপন মানে লক্ষ্যহীন এবং রহস্যময়, সেটা তোমরা পড়লে বুঝতে পারবে। মানে সে অসাধারণ মানে মানুষ, কিন্তু ওই সাধারণের মধ্যে মিশে থেকেও মানে মানে সাধারণ মানুষের মতোই তার প্রচলিত সুখ স্বাচ্ছন্দ্য এবং মানে এই যে কেরিয়ারের পেছনে ছোটে সেটা কিন্তু হিমু করে না। তাহলে হিমু প্রায় নিজের ভবিষ্যৎ সম্পর্কে অদ্ভুত সব ভবিষ্যৎবাণী করতে পারে যেটা মিলে যায়, তবে সে নিজেকে কোনো অলৌকিক পুরুষ বা এই যে সাধু গোছের সেভাবে অবশ্যই জাহির করে না, এবং বলতে পারি এই যে মানুষকে সত্য আর এই যে সুন্দরের পথে টানতে একটা এক ধরনের যে একটা সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক যে খেলা খেলে, এবং সেটা এই ক্যারেক্টার বা এই চরিত্রের মধ্যে আছে, এবং আরও অনেক রকম ঘটনা আছে সেটা তুমি বইটা পড়লে জানতে পারবে। তবে দেখো বাংলা বইয়ের কথা তো এই কয়েকটা নয়, অবশ্যই নয়, প্রচুর বাংলা বই রয়েছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি বলছিলাম যে বিভিন্ন ধারার ক্লাসিক বই, এবং বই মানে শুধুমাত্র এই যে ফিকশন নন ফিকশন সেটা নয়, আমরা এগুলো তো মানে নিজেদেরকে ইমাজিনেশন বলতে পারি বা কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে এই বইগুলো আমাদের, কিন্তু আমাদের থট প্রসেস মানে আমাদের চিন্তাভাবনা বদলে দিতে পারে এরকম কিন্তু কয়েকটা বই রয়েছে যেগুলো পড়ার বইয়ের বাইরেও। সেটা হচ্ছে অবশ্যই যে ইংলিশ বইটার কথা এবার বলবো, সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। সেটা হচ্ছে আমাদের এই বইটি আসলে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, এবং বইটি একটা

মানে দরিদ্র কিন্তু মূল্যবোধে সমৃদ্ধ পরিবারের সন্তান থেকে ভারতের মিসাইল ম্যান এবং একাদশ রাষ্ট্রপতি হয়ে ওঠার একটা অসাধারণ যাত্রার গল্প তার আত্মজীবনী এটা। তো এই যে রামেশ্বরম দরিদ্র পরিবার থেকে উঠে এসে তিনি সংবাদপত্র বিক্রি করেও স্বপ্ন দেখা ছাড়েননি, যার ফলে আমরা দেখলাম ইসরো এবং ডিআরডিওতে কাজ করল এবং SLV-3 অগ্নি ও পৃথ্বী প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং এই যে শুধু যুক্তই ছিলেন না, একটা অসাধারণ সাফল্যের গল্প, এবং এই সাফল্যের মাধ্যমে তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হয়ে গেলেন। তো মূলত এই বইটা তার জীবনের উপর বেস করেই লেখা। আর এই বইটার যদি তোমাকে আমি থিম বলি, তাহলে এইটুকুই বলতে পারি যে এই বইয়ের বার্তা হচ্ছে শুধুমাত্র স্বপ্ন দেখা বা এই যে ব্যর্থতা থেকে শেখা আর এই সত্যতা কিংবা এই দেশপ্রেমকে জীবনের শক্তি বানানো। এরপর কয়েকটা ইন্টারন্যাশনাল বইয়ের কথা আমি বলি, সেটা হচ্ছে হার্পার লির লেখা টু কিল আ মকিং বার্ড, মানে এই বইটা বর্ণ বৈষম্য, ন্যায় বিচার এবং মানবিকতার এক কালজয়ী উপন্যাস। এখানে অ্যাটিকাস ফিঞ্চ চরিত্রটি আজও শেখায় যে সত্যের পক্ষে দাঁড়ানো কখনো সহজ নয়, তবু সেটাই সাহস। তারপর রয়েছে পাওলো কোহেলোর লেখা দ্য আলচেমিস্ট, এই বইটা মানে নিজের স্বপ্নের খোঁজে সান্তি দিয়েগোর যাত্রা, যে লক্ষ লক্ষ তরুণকে অনুপ্রাণিত করেছে। এবং এই বইটার মূল বার্তা হচ্ছে যে যদি সত্যিই কোনোদিন স্বপ্নকে ভালোবাসো, তবে তাকে অনুসরণ করার সাহস রাখো। এরপর বলতে পারি ভিক্টর ই ফ্র্যাঙ্কের লেখা ম্যান সার্চ ফর মিনিং, এই যে বইটা, এই বইটা মূলত নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বেঁচে থাকার বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। এবং এই বইটা বারবারই প্রমাণ করেছে যে মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া গেলেও জীবনের অর্থ খুঁজে নেওয়া স্বাধীনতা কিন্তু কেড়ে নেওয়া যায় না। এরপর আরেকটা বইয়ের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে জেমস ক্লিয়ারের লেখা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, মানে বড় পরিবর্তন একদিনে আসে না, মানে একদিনে কিছু পরিবর্তন হবে না, বাট একদিন ঠিক হবে, সেটাই এই বইটার একটা উদাহরণ, যে ছোট ছোট অভ্যাসই আমাদের অসাধারণ একটা ফল তৈরি করতে পারে। রেজাল্টের দিক থেকে বলতে পারো আসলে সেটা পড়াশোনা, আমাদের নিজেদের কেরিয়ার, স্বাস্থ্য, সব কিছু হচ্ছে লক্ষ্য পূরণে এই বইটা একটা মানে বাস্তব ধর্মী উদাহরণ, যেটা আমাদের বারবার পথ দেখিয়েছে। এবং যদি সত্যিই নিজের ভাবনা বদলাতে চাও, তাহলে এই বইগুলো পড়ে দেখতে পারো, বলতে পারি নিরাশ তো হবে না। তো এই যে বাংলা বললাম, বাংলা বইয়ের কথা কয়েকটা বললাম, ইংলিশ বইয়ের কথা বললাম, তবে বাংলা বইয়ের কথায় আবার ফিরে আসছি, সেটা হচ্ছে এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। আমরা জানি যে তিনি প্রেম, সমাজ এবং প্রতিবাদের লেখক। তো এই যে দেবদাস, তার একটা উপন্যাস যেটা ভালোবাসার ট্র্যাজেডি, কিংবা এই যে পরিণীতা, সেখানে আমরা দেখছি যে নিঃশব্দ প্রেমের একটা সৌন্দর্য আর পথের দাবি, এই বইটা পড়লেই আমরা সেই স্বাধীনতার স্বপ্নে আবারও উজ্জীবিত এবং এক বিপ্লবী কাহিনী আমাদের সামনে ফিরে আসে। আবার অন্যদিকে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইচ্ছামতি, যেটা গ্রাম বাংলা এবং নারীকেন্দ্রিক একটা বই এবং এটা প্রামাণ্য জীবনের দলিল আমরা বলতে পারি। আর অভাগীর স্বর্গ, এটা মূলত মাতৃত্ব এবং এই যে সামাজিক বৈষম্যের একটা হৃদয়স্পর্শী গল্প। কিংবা যদি আমরা একজন লেখিকার দিকে যাই, তাহলে নহন্যতে, মানে মৈত্রী দেবীর নহন্যতে, একটা অসমাপ্ত প্রেম, স্মৃতি এবং সময়ের পরেও যে বেঁচে থাকা, এই যে একটা ভালোবাসার কথা কিন্তু এই বইটি আমাদেরকে বলছে। মানে এটা মূলত আত্মজৈবিক একটা উপন্যাস। এবং বুদ্ধদেব গুহর কয়েকটি বই আছে, সেটা হচ্ছে মধুকরী, যেটা এই যে আমাদের ভোগবাদী জীবন ছেড়ে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটা দার্শনিক যাত্রার কথা বলে। আর বাবলি, আমরা সবাই মোটামুটি পড়েছি এই বইটা, যে মানুষের সম্পর্ক বেড়ে ওঠা এবং তার আবেগকে গুরুত্ব দিয়ে একটা গভীর সংবেদনশীলতায় তুলে ধরেছে। এবার যদি আরেকটু যাই, তাহলে একটু সমকালীন দিকে এগিয়ে আসি, তাহলে আমরা দেখব যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লোটা কম্বল আর হচ্ছে একটু উষ্ণতার জন্য, দুটো বই আলাদা রকমের, কিন্তু এর ধরন মোটামুটি তোমার হাস্যরস, ভ্রমণ এবং এই যে মানবিক সম্পর্কের উষ্ণতাকে আরও বেশি জীবন্ত করে তুলছে। এবং অন্যদিকে বলতে পারি অদিত্য মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, এটা শুধুমাত্র বই নয়, এটা একটা সত্যি মানে একটা নদীর গল্প নয়, এটা হচ্ছে আমাদের জেলে ভাইদের সম্প্রদায়ের জীবন, সংগ্রাম, তাদের সংস্কৃতির একটা বলা যায় যে মহাকাব্য, কারণ এখানে তিতাস নদী নিজেই যেন একটা জীবন্ত চরিত্র। এইসব সাহিত্যকর্ম মানে আমাদেরকে বারবার শিখিয়েছে যে ভালোবাসা, প্রকৃতি, মানবিকতা এবং শেকড়ের টানই জীবনের সবচেয়ে বড় শক্তি, জানো তো। আর সব থেকে মানে বইয়ের সবচেয়ে বড় জাদু একটা আছে, কি বলতো না, সেটা হচ্ছে যে একটি চরিত্র কাগজের পাতায় তো জন্ম নিচ্ছে, কিন্তু শত বছর পরেও আমাদের মনে বেঁচে থাকছে। যেমন বলতে পারি ফেলুদা, ব্যোমকেশ, অপু কিংবা কাকাবাবু, এরা যে একটা উপন্যাসের নায়ক নন, সেটা তো বারবারই প্রমাণ হয়েছে। এবং বাঙালির বেড়ে ওঠার সঙ্গী, মানে দেখো প্রজন্ম বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু এই চরিত্রগুলোর প্রতি যে ভালোবাসা, এবং সেটা কিন্তু আমাদের একটুও কমেনি, কারণ ফেলুদা সবচেয়ে আধুনিক নায়ক সত্যজিৎ রায়ের সৃষ্টি। তো আর একটা যে তীক্ষ্ণ পর্যবেক্ষণ, যুক্তি আর অসাধারণ উপস্থিতি, তো আমরা তোফসের চোখ দিয়ে ফেলুদাকে দেখি। আর জটায়ুর কথা যদি না

বলি তাহলে তো সেটা হয় না, সেটা হচ্ছে তার সরল হাস্যরস এবং এই যে প্রতিটা মানে রহস্যকে তারা কিভাবে সবাই মিলে তুলে ধরেছেন এবং সেটা উদ্ধার করেছেন সেটা কিন্তু আমরা দেখতে পাই। মানে ফেলুদা আমাদের শেখায় শক্তি হচ্ছে বড় অস্ত্র হলো জ্ঞান এবং মাথা ঠান্ডা করে যে চিন্তা করার ক্ষমতা। এবং যদি আমরা ব্যোমকেশ দেখি তাহলে সত্যের অনুসন্ধানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কখনো ব্যোমকেশকে কিন্তু গোয়েন্দা বলেননি, তিনি বলতেন সত্যান্বেষী, কারণ এই একটা শব্দই এই চরিত্রটাকে সবার থেকে আলাদা করে দেয়। এবং ব্যোমকেশ শুধুমাত্র যে অপরাধীকে ধরেন সেটা নয়, মানুষের লোভ ভালোবাসা প্রতিশোধ এবং এই যে নৈতিকতার গভীরে তিনি পৌঁছন এবং সেখান থেকে তিনি পর্যবেক্ষণ করেন। তো এই পাশাপাশি যেমন আমরা দেখতে পাই তার অজিত বন্ধু, মানে তেমনই আমাদের মতো তিনি একটা সাধারণ পর্যবেক্ষক। তো এবার যদি আমি বলি কাকাবাবুর কথা, তিনি ভয়কে জয় করতে শেখায়। তো এই যে চরিত্রগুলো, এটা শুধুমাত্র যে চরিত্র সেটা নয়, বাঙালির মানে আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির জীবনের অংশ এবং যারা আজও নতুনভাবে পাঠকের মনে সমানভাবে বেঁচে আছে, যারা নতুনভাবে বই পড়তে শুরু করেছে তারাও এই চরিত্রগুলোকে নিয়ে টোটালি অবসেসড, কারণ তারাও একটা কোথাও গিয়ে নিজেদের সঙ্গে রিলেট করতে পারছে, তাদের পড়তে ভালো লাগছে। আর এই যে এখন তো ডিজিটাল যুগ, তো এবার এই এই সময় দাঁড়িয়েও কেন মানে বইয়ের প্রয়োজন, সেটা হচ্ছে কিছুই না, কারণ আমরা যদি দেখি, আমরা যদি কোথাও একটা গিয়ে সার্চ করি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হয়তো আমরা 1 মিনিটের বা 30 সেকেন্ডের একটা ভিডিও পেয়ে যাব, কিন্তু বিভূতিভূষণকে বুঝতে গেলে পথের পাঁচালি পড়তে হবে, তার লেখা অনেক গল্প আছে সেগুলোকে পড়তে হবে, তবেই আমরা সেই মানুষটাকে বুঝতে পারবো। তো মোটামুটি বই আমাদের সবসময় একটা, আমি তো মনে করি যে এটা একটা আমাদের কল্পনাকে কখনো অনুপ্রেরণা দিচ্ছে, কখনো বা ফুলের মতো সৌন্দর্যের মতো আমাদের স্মৃতি করে রাখছে। মানে বই সত্যি জীবনের একটা আজীবনের আলো রেখে যায়। আর এখন তোমার জন্য রয়েছে ঠিক সেই রকমই একটা গান, এই যে মানে পরিচয়, 7 জন্মের পরিচয় যে বইয়ের সঙ্গে আমাদের, তো এটাই শুনে নি গানে গানে দুর্নিবার সাহার কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুদেশনা চক্রবর্তী।

সুদেষ্ণা চক্রবর্তীর কণ্ঠে শুনলেন আধুনিক গান, গীতিকার রফিউদ্দিন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সমৃদ্ধা বিশ্বাস।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের সূচনা হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশ বিদেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। গতকাল সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, কিউএস ওভারঅল র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের প্রথম 100 বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া পড়ুয়াদের অনুমোদিত টিউশন ফিজ এর 100% পর্যন্ত বহন করবে রাজ্য সরকার। বিদেশে পড়াশুনোর ক্ষেত্রে স্কলারশিপের আওতায় স্বাস্থ্য বিমার খরচও বহন করা হবে। অন্যদিকে দেশের প্রথম সারির জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া পড়ুয়ারও পাবেন অনুমোদিত টিউশন ফিজের সর্বোচ্চ 100% পর্যন্ত আর্থিক সহায়তা। অর্থের অভাবে যাতে মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্ন আটকে না যায়, সেই লক্ষ্যেই নতুন স্কলারশিপ প্রকল্প বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কলেজগুলিতে শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া এবার অনলাইনে পরিচালিত হবে। এই লক্ষ্যে উচ্চশিক্ষা দপ্তরের বাংলার উচ্চশিক্ষা পোর্টালে চালু করা হয়েছে নতুন ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল। এর মাধ্যমে ম্যানুয়াল বা কাগজে কলমে বদলির আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে ডিজিটাল ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় অনলাইনেই বদলির আবেদন জমা করতে হবে। আবেদন প্রসেসিং, রিয়েল টাইম ট্র্যাকিং এবং আপডেট পাওয়ার ব্যবস্থা থাকবে পোর্টালেই। রাজ্য সরকার আগামী সপ্তাহ থেকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সারথি প্রকল্পে সাইকেল বিলির কাজ শুরু করছে। প্রথম পর্বে 1,00,000 সাইকেল বিলির পরিকল্পনা করা হয়েছে। বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বিভিন্ন ব্লক অফিসে পড়ে থাকা সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলি প্রথমে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকার প্রশাসনিক সব কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করেছে। গত 1 সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। বাংলা ভাষার ব্যবহার সহজতর করতে 1 বছর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি নথি থেকে শুরু করে চিঠিপত্র, বিজ্ঞপ্তি, আদেশনামা সব ক্ষেত্রেই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। এর জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি রাজ্যস্তরের পরিচালন সমিতি গঠন করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরকে সমন্বয় রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলা ভাষা ব্যবহারে আধিকারিকদের যাতে সমস্যা না হয় তার জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। বামফ্রন্টের শরিক আরএসপি কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সম্পর্কিত আপত্তি জানানোর সময়সীমা আরও অন্তত 2 মাস বাড়ানোর দাবি জানিয়েছে। দলের পক্ষ থেকে আজ এ ব্যাপারে কলকাতার পুর কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে। কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখার্জি বলেন, কলকাতা পুর নিগমের ওয়ার্ড সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়াটি নিয়ে রাজ্য সরকার আগাম কোনো তথ্য, পদ্ধতি বা যুক্তি প্রকাশ করেনি। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান চলেছে। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা গতকাল শিলিগুড়ির বেশ কয়েকটি রেস্তোরাঁয় হানা দেন। অপরিচ্ছন্নতা, মেয়াদ উত্তীর্ণ খাবার মেলায় বেশ কয়েকটি রেস্তোরাঁর রান্নাঘর সিল করে দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে ভূগর্ভস্থ জল তুলে তা বোতলবন্দী করে বিক্রির একটি সংস্থার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়েছে। জল পরিশোধনে রাসায়নিক ব্যবহারে ছাড়পত্র ছিল না বলে অভিযোগ। স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের মালিককেও শোকজ করা হয়েছে। গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে একটি পর্যটক দলের 7 সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্তদের মধ্যে 1 মহিলা ও 1 নাবালকের আঘাত গুরুতর। বাঁশ দিয়ে তাদের উপর হামলা চলে বলে অভিযোগ স্থানীয় একটি হোটেলের ম্যানেজার ও সিকিউরিটি গার্ডকে পুলিশ আটক করেছে। মুর্শিদাবাদের গঙ্গাবক্ষে বিশ্বের দীর্ঘতম 81 কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতার আজ ভোরে সূচনা হল। মুর্শিদাবাদের অহিরণ ঘাট থেকে বহরমপুর গোড়াবাজার ঘাট পর্যন্ত এই প্রতিযোগিতায় এবছর পুরুষ ও মহিলা মিলিয়ে 27 জন সাঁতারু অংশ নিয়েছেন। এদের মধ্যে মহারাষ্ট্রের 3 এবং বাংলাদেশের 3 প্রতিযোগী রয়েছেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ফারাক্কা, বহরমপুর সহ বিভিন্ন এলাকায় গতরাতে মৃদু ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী 3.7 তীব্রতার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল জঙ্গিপুর থেকে প্রায় 31 কিলোমিটার উত্তর পশ্চিমে ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর নেই। কলকাতা প্রিমিয়ার লীগ

0: ফুটবল ম্যাচে আগামীকাল বারাসাত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। ১৬ বছর পর বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে নৈশালোকে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ দুপুর ১২:৩০।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম গান শিল্পী রুমা মুখোপাধ্যায়।

আগের গানটি শুনলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, শুনছেন বাংলা আধুনিক গান। পরের গানের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

শুনলেন বৃন্দ শিক্ষার আসর, বৃন্দগান শিক্ষার আসরে আজকে শুনলেন নেপালি গীত, গীতিকার রুদ্র পরিয়াল, সুরকার সুমন কার্কি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

এতক্ষণ মধুবন্তের আগে খেয়াল পরিবেশন করলেন মারুতি মহান্ত। শিল্পী সঙ্গে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

শুনছিলেন শ্যামা সঙ্গীত শিল্পী সুদেষ্ণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান। এখন শুরু হচ্ছে উর্বশী, উপস্থাপনায় পুনম সিং।

শুনছিলেন ভক্তিগীতি সুপ্রিয় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে দর্পণ, উপস্থাপনায় পুনম সিং।

হিন্দি ছায়াছবি কভি কভি থেকে শুনলেন মুকেশের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি কভি কভি থেকে, গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, চেন্নাইতে দলীপ ট্রফির ফাইনালে প্রথম দিন দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চল 4 উইকেটে 385 রান করেছে। চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি পুরুষদের ডাবলসের চীনা মাস্টার্স খেতাব জয় করেছেন। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আগামীকাল কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ দলীপ ট্রফি ক্রিকেটের 5 দিনের ফাইনালের প্রথম দিনের শেষে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 4 উইকেটে 385 রান করেছে। পূর্বাঞ্চল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক ঈশান কিশান 111 রানে, কুমার কুশাগ্র 63 রানে অপরাজিত আছেন। শিখর মোহন

0: অভিমন্যু ঈশ্বরন 72, বৈভব সূর্যবংশী 44 রান করেছেন। দক্ষিণাঞ্চলের হয়ে চামা মিলিন্দ 2টি ও ত্রিপুরানা বিজয় 1টি উইকেট নিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে গতকাল গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দেয়। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 18 ওভার 1 বলে 55 রানে অল আউট হয়ে যায়। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো ম্যাচে এটাই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। সওয়াল জুলফিকার সর্বোচ্চ 14 রান করেন। ভারতের হয়ে শ্রীচরণি, প্রেমা রাওয়াত 3টি করে উইকেট নিয়েছেন। দীপ্তি শর্মা 2 উইকেট, শেফালি ভার্মা 1 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 8 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক হরমনপ্রীত কর 18 রানে অপরাজিত থাকেন। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা 3টি উইকেট নিয়েছেন। 4 ওভার বল করে 7 রান দিয়ে 3 উইকেট নিয়ে ভারতের শ্রীচরণী ম্যাচের সেরা হয়েছেন। এই ম্যাচে জয়ের ফলে ভারত গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছল। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনজেনে অনুষ্ঠিত চীনা মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করলেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হেই জি টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে তাদের কেরিয়ারের 10ম শিরোপাটি অর্জিত হল। এর আগে সেমিফাইনালে মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিন আয়ুব ও তান ইউ কিয়ংকে 21-15, 18-21, 11-21 ব্যবধানে হারিয়ে সাত্বিক ও চিরাগ ফাইনালে নিজেদের জায়গা করে নেন। বারাসাতের মাটিতে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আগামীকাল এই হাই ভোল্টেজ ডার্বিকে ঘিরে নিরাপত্তায় কোনো রকম ঝুঁকি নিতে নারাজ জেলা পুলিশ প্রশাসন। ম্যাচের নিরাপত্তায় মোতায়েন থাকছে প্রায় 1100 পুলিশ কর্মী। তাদের মধ্যে থাকছেন 6 অ্যাডিশনাল এসপি মর্যাদার আধিকারিক। বারাসাত পুলিশ জেলার বাইরে থেকেও অতিরিক্ত পুলিশ কর্মী আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জে মার্সি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুর 3টে থেকেই বিশেষ নিরাপত্তা বেষ্টনী কার্যকর হবে। বিকেল 5টায় শুরু হবে মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু প্রতীক্ষিত ডার্বি। বারাসাত ক্রীড়াঙ্গনে আজ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সুপার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দর্শকদের জন্য একাধিক বিধিনিষেধের কথা জানানো হয়েছে। স্টেডিয়ামের ভিতরে কোন রকম নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। দর্শকদের জন্য রাখা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। দুই দলের সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ডার্বির কারণে বিকেল 3টের পর থেকে বারাসাত শহরের ভিতরে পণ্যবাহী যানবাহন ও গুডস ভেহিকেল প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হবে। উজবেকিস্তানের তাশকান্দে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত 3-0 গোলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন ড্যানি মেইতেই, লাইশরাম, বিশাল যাদব ও মোহাম্মদ আরবাস। চীনের মৌকিতে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ জাপানের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে। ভারতের হয়ে অধিনায়ক আনমোল এক্কা 2টি ও আশু মৌর্য 1টি গোল করেন। জাপানের হয়ে অধিনায়ক কাজুকি নাকানিশি 2টি, রুশিন সাসাকি 1টি গোল করেন। ভারত প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে 14-0 গোলে পরাজিত করেছিল। মঙ্গলবার ভারত পরবর্তী ম্যাচে কোরিয়ার মুখোমুখি হবে। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় ক্রীড়া পরিকাঠামোর আধুনিকীকরণে 2টি নতুন স্টেডিয়াম গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে পুর নিগম ও জেলা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসানসোলে আজ মহিলাদের এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে এ কথা জানান। তিনি বলেন, বর্তমান যুগে মহিলারা কোনো অংশে পুরুষদের থেকে পিছিয়ে নেই। মুর্শিদাবাদে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার 81 কিলোমিটারে প্রথম হয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রত্যয় ভট্টাচার্য। এ নিয়ে চতুর্থবার এই প্রতিযোগিতায় প্রথম হলেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন বাংলাদেশের পলাশ চৌধুরী এবং মোহাম্মদ নুরুল ইসলাম। অন্যদিকে 19 কিলোমিটারে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশানী সরকার। মুর্শিদাবাদের আহিরনঘাট থেকে বহরমপুর গোড়াবাজার ঘাট পর্যন্ত এই প্রতিযোগিতায় 27 জন সাঁতারু অংশ নেন। খেলার খবর আজকের মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান।

সংযুক্তা ভাদুরীর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদী। পরবর্তী আধুনিক গানটি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন স্পটলাইট। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে আজ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে আলোচনা করব। আলোচনায় অংশ নিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রদূত স্কন্দরঞ্জন থায়াল এবং আকাশবাণীর সংবাদদাতা দীক্ষা সাক্সেনা। আকাশবাণীর সংবাদদাতা দীক্ষা সাক্সেনা, কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলন সমাপ্ত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপ্রধানদের 26তম বৈঠকে অংশ নেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত স্কন্দরঞ্জন থায়াল। রাষ্ট্রদূত থায়াল, আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রাক্তন রাষ্ট্রদূত স্কন্দরঞ্জন থায়াল, আপনাকে ধন্যবাদ। সঞ্চালক দীক্ষা সাক্সেনা, প্রথমেই বলি রাষ্ট্রদূত।

খায়াল মাননীয় প্রধানমন্ত্রী এসসিওর বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তিনটি মূল স্তম্ভের উপর আলোকপাত করেছেন। এগুলি হল নিরাপত্তা, সংযোগ এবং সুযোগ। আপনাদের মতে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমন এক সময় যখন বিশ্ব একাধিক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে আছে? প্রাক্তন রাষ্ট্রদূত স্কান্দরঞ্জন থায়াল, মূল মনোযোগ ছিল মধ্য এশিয়া, মধ্য এশীয় দেশসমূহ এবং রাশিয়া ও চীনের ওপর। বর্তমানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর 10টি সদস্য দেশ ও 15টি সহযোগী দেশের সামনে থাকা বিষয়গুলিকে শ্রী মোদীর উল্লেখ করা তিনটি মূল স্তম্ভের আলোকে বিন্যস্ত করা যেতে পারে। প্রথমটি হল নিরাপত্তা, দ্বিতীয়টি হল সংযোগ, কারণ ইউরেশিয়ার এই অংশটি বিশেষ করে 5টি মধ্য এশীয় দেশ স্থলবেষ্টিত। এদের কোনো সমুদ্র বন্দর নেই, তাই বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত হতে হলে তাদের হয় চীন অথবা উত্তরের দিকে রাশিয়া ও ক্যাস্পিয়ান সাগরের পথ ব্যবহার করতে হয়। কিন্তু তারা দক্ষিণ এশীয় অর্থাৎ ভারতের পূর্ব দিকে ইরানের সঙ্গেও সংযোগ স্থাপন করতে চায়, আর এখানেই ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই তৃতীয় বিষয়টি উল্লেখ করা প্রয়োজন, সেটি হল আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, তা হল সুযোগের বিষয়। কারণ ভারত এবং মধ্য এশীয় দেশগুলির বিপুল সংখ্যক তরুণ ও শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী রয়েছে, তারা জীবনে আরও ভালো সুযোগের সন্ধান করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণটি গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় তিনি সন্ত্রাসবাদের সম্পূর্ণ কাঠামো বা ইকোসিস্টেম ভেঙে ফেলার প্রয়োজনীয়তার উপর অত্যন্ত স্পষ্টভাবে জোর দিয়েছেন, যার মধ্যে রয়েছে অর্থ যোগান দেওয়া, সদস্য সংগ্রহ, উগ্রপন্থা বা মৌলবাদ ছড়ানো এবং নিরাপদ আশ্রয়স্থল খুঁজে বার করা। সন্ত্রাসবাদের বিষয়ে এর চেয়ে সরাসরি এবং সর্বব্যাপী কোনো বক্তব্যের কথা আমরা ভাবতে পারি না। সঞ্চালক দীক্ষা সাক্সেনা, তাহলে আপনার মতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সদস্য রাষ্ট্র এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? প্রাক্তন রাষ্ট্রদূত স্কান্দরঞ্জন থায়াল, এই দেশগুলির নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হল সন্ত্রাসবাদ। কোনো কোনো ক্ষেত্রে এর সঙ্গে মাদক পাচারেরও যোগসূত্র রয়েছে। ভারত, আফগানিস্তান, উজবেকিস্তান, এরা সবাই সন্ত্রাসবাদের কারণে অত্যন্ত কঠিন ও তিক্ত পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। ভারত এখনও সন্ত্রাসবাদের মোকাবিলা করছে। বর্তমানে আফগানিস্তান থেকে আসা হুমকির মাত্রা কিছুটা কমেছে ঠিকই, তবে প্রধানমন্ত্রী শ্রোতাদের স্পষ্টভাবে বলেছেন যে সন্ত্রাসবাদের প্রশ্নে কোনো দ্বিমুখী নীতি চলতে পারে না। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াই এ দ্বিমুখী নীতির কোনো স্থান নেই। কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো উদ্দেশ্যের বশবর্তী হয়ে মানুষ বা সম্পদের ক্ষতি করে, তবে সে সবার আগে একজন সন্ত্রাসী, অন্য কোনো পরিচয় তার কাছে গৌণ। এরপর তিনি অত্যন্ত স্পষ্টভাবে আরও কিছু কথা বলেছেন। আমার ধারণা এখানে তার ইঙ্গিতটি সরাসরি পাকিস্তানের দিকেই ছিল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীও শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন। শ্রী মোদী বলেন, সব দেশের উচিত সন্ত্রাসবাদের পুরো কাঠামো বা ইকোসিস্টেমটি ভেঙে ফেলা। আর এই সন্ত্রাসের ইকোসিস্টেম বলতে কী বোঝায়? এর মধ্যে রয়েছে নিরাপদ আশ্রয়স্থল। আমরা জানি কিভাবে বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে, কিভাবে আমাদের ক্ষেপণাস্ত্র, রকেট ও বিমান পাকিস্তানের তথাকথিত নিরাপদ ঘাঁটিতে আঘাত হেনেছে, সেখানে বহু সন্ত্রাসবাদী আশ্রয় নিয়েছিল। এছাড়া সন্ত্রাসবাদী সংগঠনে নিয়োগের পথগুলিও বন্ধ করতে হবে, কারণ উগ্রপন্থা ও মৌলবাদ বিস্তারের মাধ্যমেই মূলত জঙ্গি সংগঠনের নিয়োগের প্রক্রিয়াটি চলে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা, সন্ত্রাসবাদ কিভাবে বৃদ্ধি পায়, তা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? প্রাক্তন রাষ্ট্রদূত স্কান্দরঞ্জন থায়াল, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সব সদস্য দেশের উচিত সন্ত্রাসবাদের মূলে আঘাত করা, তবে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সঞ্চালক দীক্ষা সাক্সেনা, অত্যন্ত সঠিক কথা বলেছেন রাষ্ট্রদূত থায়াল, এবং আমি আরও যোগ করতে চাই যে বিস্কেক ঘোষণা মাদক সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রচেষ্টাকে সমর্থন করেছে এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে সহযোগিতাকে শক্তিশালী করেছে। রাষ্ট্রদূত থায়াল, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হবে, পশ্চিম এশিয়ার বর্তমান

পরিস্থিতির সঙ্গে সংযোগের দিকটি নিয়ে। বাজারকে সংযুক্ত করে এবং বাণিজ্যকে সহজতর করা সংক্রান্ত ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? পশ্চিম এশিয়ার বর্তমান অগ্রগতির দিকে তাকালে এখন কেন এটা প্রয়োজনীয়? প্রাক্তন রাষ্ট্রদূত স্কান্দরঞ্জন থায়াল। মধ্য এশিয়ার থেকে দক্ষিণ এশিয়ার দিকে, অর্থাৎ পূর্ব দিকে মহাসাগরের দিকে এবং উত্তরের দিকে নতুন রাস্তা এবং সংযোগ স্থাপনের জন্য ভারত একটি যাতায়াতের আন্তর্জাতিক পথ ব্যবহারের পক্ষপাতী। উত্তর দক্ষিণ পরিবহন করিডোরটি মুম্বাই থেকে ইরান হয়ে মধ্য এশিয়া এবং সেখান থেকে ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে এই রুটটি অনিশ্চয়তার মধ্যে পড়ছে। এই রুটের অন্তর্ভুক্ত চাবাহার বন্দরে ভারতের বিশাল বিনিয়োগ রয়েছে, এখন তা অনিশ্চয়তার মুখে। ফলে অদূর ভবিষ্যতে এই সংযোগপথটি চাপের মুখে থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী তার বক্তব্যের কয়েকটি বিষয় অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কোনো সংযোগ প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির সার্বভৌমত্বের প্রতিও সম্মান প্রদর্শন করা উচিত। আমরা জানি পাকিস্তানের মধ্য দিয়ে বাস্তবায়িত চীনের DRI প্রকল্পটি ভারতের কাশ্মীর অঞ্চলের ওপর দিয়ে গেছে, আর ঠিক এই বিষয়টি নিয়েই আমাদের আপত্তি রয়েছে। দ্বিতীয়ত, তিনি একটি পরোক্ষ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন যে এই ধরনের সংযোগ প্রকল্পগুলির কারণে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলির ওপর যেন এমন কোনো ঋণের বোঝা না চাপে যা পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব। আমরা দেখেছি যে চীনের অর্থ সাহায্য পরিচালিত DRI প্রকল্পগুলির জেরে আমাদের প্রতিবেশী দেশগুলির মধ্যে বিশাল ঋণের বোঝা তৈরি হয়েছে যা পরিশোধ করতে তারা অক্ষম, যেমন শ্রীলঙ্কা। তাই প্রধানমন্ত্রীর এই বক্তব্য একই সঙ্গে সতর্কতা ও পরিপক্কতার পরিচায়ক। সব সদস্য রাষ্ট্রের জন্য এটি একটি মূল্যবান পরামর্শ। সঞ্চালক দীক্ষা সাক্সেনা। রাষ্ট্রদূত থায়াল, আমরা যখন প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলছি তখন অবশ্যই মনে রাখতে হবে যে শ্রী মোদী বলেছেন, যুদ্ধক্ষেত্রে কোনো বিষয়ের সমাধান সম্ভব নয়, সমস্ত যুদ্ধ সংঘাতের সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই হতে হবে। প্রধানমন্ত্রী যে শান্তি ও কূটনীতির পক্ষে কথা বলেছেন তা কিন্তু এই প্রথম নয়, বরং তিনি বরাবরই আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক মহল এটাকে কিভাবে দেখছে? প্রাক্তন রাষ্ট্রদূত স্কান্দরঞ্জন থায়াল, আমার মনে হয় আন্তর্জাতিক মহল বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছে। আমাদের সবারই মনে আছে, দুবছর আগে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক খোলাখুলি আলোচনায় প্রধানমন্ত্রী বলেছিলেন, এটি যুদ্ধের যুগ নয়। কথাটি তখন সর্বত্র ব্যাপকভাবে উদ্ধৃত হয়েছিল। এরপর সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন যে অন্তহীন যুদ্ধ নয়, বরং যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন। তিনি ধারাবাহিকভাবে এই বার্তা দিয়ে আসছেন এবং আমার মতে তার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে শোনা হয়। শেষ পর্যন্ত প্রতিটি সংঘাতেরই সমাধান আলোচনার টেবিলেই হয়, এটিও জীবনের বাস্তবতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটিও জোরালো কণ্ঠ বলেছেন। সঞ্চালক দীক্ষা সাক্সেনা। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আওতায় ভারত স্টার্টআপ ফোরাম, ইয়াং অটলস কনক্লেভ এবং ইয়াং সায়েন্টিস্ট ফোরামের মতো উদ্যোগ গ্রহণ করেছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রাক্তন রাষ্ট্রদূত স্কান্দরঞ্জন থায়াল, তার বক্তব্যের এই অংশটি মূলত সুযোগ সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। মূলত তরুণদের জন্য সুযোগ তৈরি করাই এর লক্ষ্য, আর এটাই ভারতের শক্তি। আমাদের তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের অনেক কর্মসূচি রয়েছে। তিনি খুব স্পষ্টভাবে বলেছিলেন যে তরুণদের জন্য সুযোগ থাকা উচিত, তাই এই সাংহাই সহযোগিতা সংগঠনকে তরুণদের কাছে নিয়ে যাওয়া উচিত। তারপরে তিনি বলেছিলেন যে কৃষকদের এসসিওর প্রভাবে উদ্ভাবিত প্রযুক্তি থেকে উপকৃত হওয়া উচিত, তা না হলে উপকৃত হওয়া উচিত। এটি একটি অত্যন্ত প্রত্যাশিত বার্তা, খুবই ভবিষ্যৎ।

সঞ্চালক দীক্ষা সাক্সেনা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে আজ শুনলাম আলোচনা। রাষ্ট্রদূত থায়েল আকাশবাণীর স্টুডিওতে এই নিয়ে আমাদের শ্রোতাদের বিস্তারিত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রাক্তন রাষ্ট্রদূত স্কান্দরঞ্জন থায়েল, আপনাকেও অনেক ধন্যবাদ। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে আলোচনা। এতে অংশ নিলেন প্রাক্তন রাষ্ট্রদূত স্কান্দরঞ্জন থায়েল এবং আকাশবাণীর সংবাদদাতা দীক্ষা সাক্সেনা। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে আপনাদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। নম্বরটি আরেকবার বলছি, 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। স্পটলাইট অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 108 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে সপ্তম রাইজ কনক্লেভের উদ্বোধন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন। গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3, এ পর্যন্ত 11 জনকে উদ্ধার করা হয়েছে। উত্তর সিকিমের চিয়াকুং নদীতে ধস নেমে তিস্তা নদীর জলপ্রবাহ আংশিক বাধাপ্রাপ্ত। উত্তরবঙ্গে তিস্তা নদী সংলগ্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি। সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যের স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে আজ সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইজ কনক্লেভের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায়ের তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: It has also given our youngsters an alternative option and an alternative avenue of livelihood. Almost 50% or more of them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that

0: The startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had six such, north, south, east, west, northeast.
1: তিনি বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000 কোটি টাকার তহবিল তৈরি করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য খুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য প্রতিবেশী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলে তিনি জানান। দুদিনব্যাপী রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্টআপ এবং আন্তারপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের MD এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানালেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে।
2: 2016-17 থেকে কোম্পানি আবার লাভ করতে শুরু করে প্রত্যেক বছরই। এখন 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধগুলো বানাই সেগুলোই সব সরকারি হসপিটালেই আমরা সাপ্লাই করি। সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামের বাজারেও বিক্রি করতে পারি না।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 2029 সালের মধ্যে ভারতকে মাদক মুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন। গোয়ায় 3 দিনের সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা বলেন। তিনি জানান, 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কেজিরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 48,66,000 কেজির বেশি মাদক ধ্বংস করা হয়েছে। অমিত শাহ জানান, এই কর্মপরিকল্পনাটি 4টি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি। গোয়েন্দা তথ্য, অভিযানের ভিত্তিতে আইন প্রণয়ন, প্রিকার্সার, মাদক তৈরির কাঁচামাল ও সিনথেটিক মাদকের উপর নিয়ন্ত্রণ, মাদকের চাহিদা ও ক্ষতিকর প্রভাব হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় সাধন। সরকার আগামী 3 বছরের মধ্যে 100টি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য মাদক পাচারকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, মাদক সংক্রান্ত অপরাধে জড়িত 100 জন পলাতককে ভারতে ফিরিয়ে আনা এবং 100টি গোপন মাদক পরীক্ষাগার ধ্বংস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই অভিযানের মাধ্যমে 50 কোটি নাগরিকের কাছে পৌঁছানো হবে এবং 1,00,000 নেশামুক্ত মিত্র নামে মাদক বিরোধী স্বেচ্ছাসেবী তৈরি করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার বাইরে গিয়ে গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরিতে মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন। গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আজ ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা এবং চরিত্র গঠন অপরিহার্য। উপরাষ্ট্রপতি উচ্চশিক্ষায় নারীদের ক্রমবর্ধমান সাফল্যের কথা তুলে ধরেন এবং এটিকে একটি স্বাগতযোগ্য পরিবর্তন ও নারীশক্তির প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় আজ বিকেলে পড়ুয়াদের PG থাকার একটি বহুতল ভবন ধসে পড়ায় 3 জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। পরে তিনি জানান যে এ পর্যন্ত 11 জনকে উদ্ধার করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে ভবনটি পুরনো ছিল এবং সেখানে সংস্কার ও নির্মাণ কাজ চলছিল। এই ঘটনার জন্য যারা দায়ী তারা ভবনের মালিকই হন বা কোনো কর্মকর্তা, কাউকেই ছাড় দেওয়া হবে না।
3: जो भी व्यक्ति इसके जिम्मेदार हैं, चाहे वो बिल्डिंग का मालिक है या अधिकारी है, क्योंकि बिल्डिंग पुरानी थी और इसमें कुछ कंस्ट्रक्शन का रेनोवेशन का काम चल रहा था। बेसमेंट में किसी प्रकार की खुदाई चल रही थी जिसके कारण से पिलर जो है वो हिला और वो पूरी बिल्डिंग ढह गई। PG के नाते ये बिल्डिंग काम कर रही थी, बच्चे इसके अंदर थे और लगातार सभी एजेंसी काम कर रही है। हमारे लिए सबसे महत्वपूर्ण है इन बच्चों की पहले जान बचाई जाए। दोषियों को छोड़ा नहीं जाएगा, ये बिल्कुल নিশ্চিত রূপে কে রে।
1: পরে মুখ্যমন্ত্রী ভবন ধসের স্থান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এইমসের ট্রমা সেন্টারে যান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি জানান যে চিকিৎসক দলকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি সরকার ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধুও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করেন। দ্রুত উদ্ধারকাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সমন্বয়ের সঙ্গে কাজ করার

0: নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লি পুলিশ কমিশনার এবং এনডিআরএফের মহানির্দেশকের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন। এনডিআরএফের আইজি এনএস বুন্দেলা জানান, 70 সদস্যের দুটি দল বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের পূর্ণ সহযোগিতায় এই দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।
1: दो टीम में करीब 70 लोग हैं जो वहाँ पर काम कर रहे हैं, जहाँ पर और विक्टिम्स को हमने आइडेंटिफाई किया है और इसमें हमने अपने कैनाइंस भी इस्तेमाल कर रहे हैं। हम कटिंग इक्विपमेंट है, टेक्निकल इक्विपमेंट को भी इस्तेमाल कर रहे हैं। अभी तक 4 लोगों को एनडीआरएफ की टीम ने फायर सर्विस, दिल्ली पुलिस और जो भी लोकल कम्युनिटी है वहाँ पर इन्फॉर्मेशन दे रही है, असिस्टेंस दे रही है, सबके कोऑपरेशन से हमने 4 विक्टिम्स को निकाला है।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নতুন দিল্লির সত্যনিকেতনে ভবন ধসে পড়া ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভবন ধসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানান যে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে। উত্তর সিকিমের মাংগাং জেলার চুংথাং মহকুমা এলাকায় চিয়াকুং নদীতে ধস নেমে তিস্তা নদীর জলপ্রবাহ আংশিক বাধাপ্রাপ্ত হয়েছে। তিস্তা ও চিয়াকুং নদীর সঙ্গমস্থলের কাছের ওই ঘটনার পর তিস্তা নদী সংলগ্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধসের পর তিস্তা দিয়ে ঘোলা জল বইতে শুরু করেছে। সিকিম প্রশাসন বাসিন্দাদের নদী সংলগ্ন এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে। একদিকে টানা বৃষ্টিতে তিস্তার জল ফুলে ফেঁপে উঠেছে, তার মধ্যেই ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে সিকিমের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। জলপাইগুড়ির মালবাজার মহকুমার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় নজরদারির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গজলডোবা, বাগরাকোট সহ বিভিন্ন এলাকা মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু জায়গায় নদীর চরে বসবাসকারী মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির সতর্কতায় দার্জিলিং পাহাড় ও সমতল নিয়ে বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী মঙ্গলবার উত্তরবঙ্গে যাবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনঝেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জি টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো সোনা নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে তাদের ক্যারিয়ারের 10ম শিরোপাটি তারা অর্জন করলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে 7ম রাইজ কনক্লেভের উদ্বোধন।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্বরণ কে সাথ মে আশুতোষ মিশ্র। मुख्य समाचार। भारत ने विश्व मानचित्र पर संयुक्त राष्ट्र के प्रस्ताव का समर्थन किया। कहा कि जम्मू कश्मीर और लद्दाख सहित संप्रभु क्षेत्रों को सटीक रूप से दर्शाया जाना चाहिए। क्षेत्र में बढ़ते सैन्य टकराव के बीच ईरान अमेरिका तनाव बढ़ा। बलूचिस्तान की जहरी तहसील में पाकिस्तानी सुरक्षा बलों द्वारा सैन्य अभियान। गिरफ्तारियों और हवाई हमलों की खबरों के बीच कर्फ्यू जारी। इंडोनेशिया में ज्वालामुखी विस्फोट से हवाई यात्रा बाधित, 1 लाख से अधिक यात्री फंसे। रेड्डी और चिराग शेट्टी ने चाइना मास्टर्स बैडमिंटन टूर्नामेंट में अपना पहला खिताब जीता। अब समाचार विस्तार से। विदेश मंत्रालय ने समान क्षेत्रफल वाले विश्व मानचित्र को लेकर भारत का रुख स्पष्ट किया है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा, भारत मानचित्र से जुड़ी प्रस्ताव के पक्ष में वोट किया है। उन्होंने कहा कि भारत के संप्रभु क्षेत्र, जिसमें जम्मू कश्मीर और लद्दाख भी शामिल हैं, उन्हें भारत के आधिकारिक मानचित्र के अनुसार ही दिखाया जाना चाहिए। सभा ने 4 सितंबर को समान क्षेत्रफल वाले मानचित्रों को बढ़ावा देने से जुड़ा प्रस्ताव पारित किया। इसका उद्देश्य दुनिया के विभिन्न क्षेत्रों, खासकर अफ्रीका को मानचित्रों पर उनके वास्तविक क्षेत्रफल के अनुपात में दिखाना है। उन्होंने यह भी स्पष्ट किया कि यह प्रस्ताव किसी खास मानचित्र, प्रक्षेपण या किसी देश की सीमा के चित्रण का समर्थन नहीं करता। ईरान और अमेरिका के बीच तनाव लगातार बढ़ रहा है। क्षेत्र में बढ़ते सैन्य टकराव के बीच दोनों देश एक दूसरे पर हमले कर रहे हैं। ईरान के इस्लामिक रिवॉल्यूशनरी गार्ड

শুনলেন, বরসাত শাহ ছবি থেকে কুমার শানু এবং অলকা ইগনিকের কণ্ঠে গানটি। পরবর্তী গানটিও শুনবেন একই শাহ ছবি, গানটি গেয়েছেন কুমার শানু এবং সাধনা সরগম।

আকাশবাণী কলকাতা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। বর্ষা ছায়াছবি থেকে শুনছেন হিন্দি গানগুলি। পরবর্তী গানটি গেয়েছেন কুমার শানু এবং ইয়ালকা ইয়াগনিক। মাফ করবেন, পরবর্তী গানটি গেয়েছেন কুমার শানু।

আকাশবাণী কলকাতা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন পাথর কি ফুল ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং এস পি বালাসুব্রহ্মণ্যম।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। পত্থর কি ফুল পরবর্তী গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং এস পি বালাসুব্রহ্মণ্যম।

শুনছেন হিন্দি ছায়াছবি পত্থর কি ফুল থেকে হিন্দি গানগুলি। পরবর্তী গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর।

আকাশ মানে কলকাতা শুনছিলেন হিন্দি ছায়া ছবির গানের অনুষ্ঠান। এখন শুনবেন আবহাওয়ার খবর।

আলিপুর আবহাওয়া সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে 0.9 মিলিমিটার কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 79%, সর্বনিম্ন 72%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি, 8:30 পর বৃষ্টি হয়েছে ছিটে ফোটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।

এখন আগামীকাল সোমবার 7/9/2026 গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6টায় সুভাষিত দিয়ে মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কতিকা, নার্সারি করুন এবং স্বাবলম্বী হন ডক্টর তাপস কুমার চৌধুরী, 6:40 আপনার স্বাস্থ্য কতিকা গর্ভবতীর পুষ্টি বলবেন ডক্টর সুমন গঙ্গোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও রাজেন রায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ঋতুপা মুখোপাধ্যায়, 8:00 বিজ্ঞানের খবর সংকলন গোপী দে সরকার, 8:05 নজরুল গীতি পরিবেশন করবেন শান্তব্রত নন্দন, 8:20 কথিকা জন্ম শতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা বলবেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, 8:30 স্বাস্থ্য সমিতির অনুষ্ঠানে সন্তুর বাজিয়ে শোনাবেন অখিল রায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষাংশ, 10:30 গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় সৌরিক ঘোষ ও প্রিয়াশা চক্রবর্তী, 12:00 অতুল প্রসাদের গান শুনবেন চৈতালী চক্রবর্তীর কণ্ঠে, 12:15 লোকগীতি পরিবেশন করবেন প্রভাস মণ্ডল, 12:33 উন্ন জমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, বিশেষ শিক্ষাবিদ মৌহাসের সাক্ষাৎকার নেবেন পায়েল চট্টোপাধ্যায় উপস্থাপনায় ব্রততী দাস, 2:30 বাংলা ছায়াছবি গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন শুরু হবে 5:00 হ্যালো ক্রিয়াঙ্গন দিয়ে অতিথি প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা করবেন শিবপুর SSPS বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মধুরা কর, সঙ্গে থাকবেন 2 ছাত্র, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশন করবেন রবিলোচন মুর্মু ও সহশিল্পীরা, 6:15 সাঁওতালি অনুষ্ঠান চক্ষু দানের বিষয়ে সচেতনতা, এ নিয়ে বলবেন ডক্টর সন্তোষ কুমার সারেনের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন, পরে লোকগীতি শোনাবেন দুলালী বালা সোরেন এবং সহশিল্পীরা, 6:38 কৃষিকর্তার আসর প্রথমে শুনবেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য এর প্রভাব, ডক্টর সুরজিৎ বৈদ্যের সাক্ষাৎকার নেবেন সুব্রত চক্রবর্তী, তারপরে শুনবেন মিলেট চাষের গুরুত্ব, ডক্টর কৌশিক ব্রহ্মচারী সাক্ষাৎকার নেবেন পবিত্র কুমার মণ্ডল, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয়ে সুইসাইড কি ঠেকানো সম্ভব অতিথি ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার, 9:00 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠান সেন্তুর বাজিয়ে শোনাবেন অখিল রায়, 9:30 আবৃত্তির আসর বিভিন্ন কবির কবিতা পাঠ করবেন উরুময় বন্দ্যোপাধ্যায়, 9:45 জেলার আকাশবাণী, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতুপা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 10:45 লোকগীতি পরিবেশন করবেন প্রভাস মণ্ডল, 11:00 বাঁশিতে লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সুরজিৎ সেনগুপ্ত, 11:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল পরিবেশন করবেন মহশ্বেতা মজুমদার। শুনলেন গীতাঞ্জলির আগামীকালের অধিবেশন সম্পর্কে বিস্তারিত ঘোষণা। সঞ্চয়িতার আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে সেন্তুর বাজিয়ে শোনাবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত ঋতুপা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানুষ শুনবেন 226 পর্ব, 6:45 ভজন শোনাবেন মৌসুমী সাহা, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, 8:30 নজরুলগীতি পরিবেশন করবেন শান্তব্রত নন্দন, 8:45 অতুল প্রসাদের গান চৈতালী চক্রবর্তীর কণ্ঠে, 9:10 রাজধারা উপস্থাপনায় পপি নাগ, 10:15 আঞ্জুমান উর্দু ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনায় আফতাব আলম, 11:00 পাশ্চাত্য

অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, বেলা 12টায় সুরভি, উপস্থাপনায় পপি নাক, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন বিশ্বরূপ পাল, 5:10 সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনের শুরুতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ঋতবা মুখোপাধ্যায়, 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশান মুরারকা, 6:10 বার্তা, উপস্থাপনায় রোশান মুরারকা, 6:30 গুল গুলশান, উপস্থাপনায় রোশান মুরারকা, 7:10 শিল্প সংলাপ, বিষয় শ্রমজীবীদের মানসিক স্বাস্থ্য, ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্বাল, 7:30 দর্পণ, উপস্থাপনায় রোশান মুরারকা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইস্টার ইয়ার, উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:00 হিন্দি ছায়াছবির গান শুনলেন। আগামীকাল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। স্টুডিও ঘড়িতে এখন 12:09 হয়ে 38 সেকেন্ড, সঞ্চয়িতার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। জয় হিন্দ।